শ্রোতাসকলে ইমান পরে নন্দিতা দাসৰ কণ্ঠত শ্রী শ্রী শঙ্করদেব বিরচিত বৰগীত শুনিলে। এ আকাশবাণী নগাঁও এতিয়া 7 বজাত নিয়োগ বাতৰি আৰু 7:05 বাতৰি শুনিবলৈ পাব।

0: রোহন আর রিয়ার প্রেম কাহিনী খেল হয়ে গেল আরম্ভ, দুয়ে খালে ইটালিয়ান খাদ্য, ওয়েটারে ঘুরালে স্পিন 4000 আহিল বিল, রোহনের বুকুখনে জোরত ধক ধক করিল, তেও নিজের ওয়ালেট পাহরি করিলে ভুল, রিয়াই করিলে ডিজিটাল পেমেন্ট, হয়ে পড়িল কুল, আপনিও কিউআর কোড স্ক্যান করে ইউপিআই করক পেমেন্ট, ডিজিটাল পেমেন্ট করে জিকক জীবনের সকল টুর্নামেন্ট, ভারতে করে ডিজিটাল ধন পরিশোধ,
1: সকল লেনদেন এতিয়া হল সহজ।
2: অনুষ্ঠানত এবার শুনক জব উই মেট বোল ছবির এই গীতটি গাইছে মোহিত চৌহানে।

শ্রোতাসকলে মূর্ছনা অনুষ্ঠানটি শুনে আছে আকাশবাণী নগাঁও কেন্দ্রের প্রচার হয়েছে এফ এম বেণ্ডর 102.7 মেগাহার্জিয়ত। অনুষ্ঠানত এবার শুনক মোহিত চৌহানের কণ্ঠত দিলটু বাচ্চা হেজি বলছবির এই গীতটি।

মানব হই যায় যন্ত্র, জঙ্গলি যত জানুয়ারে ও, জঙ্গলি যত জানুয়ারে ও, প্রেমর দিব

0: ফাট বিহুত মিচিংসকলের অবদান অপরিহার্য।
1: চারিকরিয়ার ফাট বিহুর থলীত খলকনি তোলা মিচিং গাঁও কেইখন হল আলিমুর দাধরা, গমন, আমগুড়ি, মেধিখুটি, ধুনাগুড়ি, কুটুম, জাপুনচুক, নয়াবজার, বান্দালা, গামন, বিৰিণা, আয়েঙ্গিয়া, উভতা আয়েঙ্গিয়া, ঘুনাখুটি, মইনাপৰীয়া, উত্তৰী দাধৰা, বকুলগুড়ি, মাতমৰা, খেৰকটামুখ, আৰ্কেন, কানগাঁও আদি।
2: মেবকাপানটো এনে ধরনের মূর যেটা মানে মরম জনিল মূর মানে চেহী জনিল যেটা মানে মনত পড়ব তেতিয়া মই মানে গাবানটো এনে গাও
3: ওই নো দুদাগ মতে দাগ মকে আসি সে
2: এইটো হৈছে মেবু কাবান। এইটো তাৰপিছত ইয়ামনে কাবানটো হৈছে এনেধৰণৰ যেতিয়া মানে ছোৱালীজনীয়ে মাকৰ ঘৰলৈ মাকৰ ঘৰৰ পৰা বিয়া হৈ যোনদিনা মানে ওলাই যাব সেইদিনা এই গিৰিয়েকৰ লগত যাবতো এই স্বামীৰ লগত যেতিয়া বিবাহিত হ'ব আজি যেনিবা হৈছে আজিতো মানে ইয়ামনে কাবানটো এনেধৰণৰ ছোৱালীজনীয়ে কান্দিব
3: গানে রঙাবয় পাসামিয়া বয়।

অক্লান্ত শ্রম আর দুটা শতিকাজোড়া ঐতিহ্যয় অসমের চাহক বিশ্বজুড়ি অনন্য সোৱাদ আর সন্মান দিছে। জনজাতি পরিক্রমা মন্ত্রালয়ের অধীনত দেশজুড়ি চলি থকা জন ভাগিদারী অভিযানের অংশ হিসাবে আজ পশ্চিম কার্বি আংলং জেলার ডংকামুকাম খণ্ড প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের অন্তর্গত বরথলরত বিনামূলীয় স্বাস্থ্য শিবির আর সজাগতা সভা অনুষ্ঠিত হয়। এই শিবিরত বর্ধন আর ইয়ার কাষরিয়া কেবাখনো গাঁওয়ার ভালেসংখ্যক লোকের স্বাস্থ্য পরীক্ষা করা হয়। স্বাস্থ্যকর্মীর দলে রোগীসকলক প্রয়োজনীয় চিকিৎসা পরামর্শ প্রদানের বিনামূলীয় ঔষধ প্রদান করে। স্বাস্থ্য পরীক্ষার সমান্তরালভাবে যক্ষ্মা রোগ নিয়ন্ত্রণ তথা কুষ্ঠরোগ নিবারণ কোষের উদ্যোগত বিশেষ সজাগতামূলক কার্যসূচী রূপায়ণ করা হয়। উত্তর পশ্চিম যোরহাট উন্নয়ন খণ্ডর অন্তর্গত 39 নম্বর উত্তর বালিগাঁও পর্বতীয় গাঁও পঞ্চায়েতের আপার দেউরী গাঁওত জন ভাগিদারী অভিযানের সঙ্গতি রাখি জন শুনানি কার্যসূচী রূপায়ণ করা হয়। অরুণাচল প্রদেশের পাঁচিঘাটর উদ্যান শস্য আর বন বিজ্ঞান মহাবিদ্যালয়ত আজিরেপা তিনদিনিয়াক উত্তর পূর্বাঞ্চল তৈল খেজুরের দ্রুত বিকাশের কৌশলগত সমাধান শীর্ষক এখন রাষ্ট্রীয় পর্যায়ের কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। উত্তর পূবর পার্বত্য অঞ্চল সমূহ তৈল খেজুরের খেতির দ্রুত সম্প্রসারণের কৌশলগত ব্যবস্থা গ্রহণ তথা বনস্পতি তেলের উৎপাদনের ক্ষেত্রে আত্মনির্ভরশীল হওয়ার রূপরেখা প্রস্তুত করার লক্ষ্যে এই কর্মশালার আয়োজন করা হয়েছে। সংস্কৃত ভাষার বিদগ্ধ পণ্ডিত অসমীয়া প্রশাসনিক বিষয়া আনন্দরাম বৰুৱাৰ 176 সংখ্যক জয়ন্তী উপলক্ষে আজি পাঠশালার আনন্দরাম বৰুৱা একাডেমীত বিশেষ কার্যসূচী অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানত শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষ নন্দিতা বর্মনে তেওঁৰ ভাষণত অসমীয়া সমাজলৈ আনন্দরাম বৰুৱাৰ অবদানের কথা সুঁৱৰি ছাত্র ছাত্রীসকলক তেওঁৰ আদর্শে অনুপ্রাণিত হবলৈ আহ্বান জনায়। নলবাৰীৰ কামৰূপ সংস্কৃত সঞ্জীৱনী সভায় পূৰ্বৰ দৰে এইবাৰো ৰাজ্যৰ দুগৰাকী সংস্কৃত পণ্ডিতলৈ সন্মান আগবঢ়াইছে। এই অনুসৰি সংস্কৃত পণ্ডিত ডঃ মুকুন্দ কাম শৰ্মালৈ ন্যায় শিৰোমণি আৰু ডঃ ৰাজেন্দ্ৰনাথ শৰ্মালৈ মীমাংসা কেশৰী উপাধি আগবঢ়োৱা হৈছে। অহা 24 মে'ত নলবাৰী জিলা পুথিভঁৰাল প্ৰেক্ষাগৃহত হবলগীয়া সভাৰ ত্ৰিবাৰ্ষিক অধিৱেশনত দুয়োগৰাকী পণ্ডিতক এই সন্মান প্ৰদান কৰা হ'ব। IPL ক্রিকেট প্রতিযোগিতাত আজি আহমেদাবাদৰ নরেন্দ্র মোদী স্টেডিয়ামত হবলগীয়া এখন খেলত গুজরাট টাইটান্স চেন্নাই সুপার কিংসৰ বিৰুদ্ধে অবতীর্ণ হব। খেলখন সন্ধিয়া 7:30 বজাত আরম্ভ হব। গুজরাট টাইটান্সে ইতিমধ্যে প্রতিযোগিতার প্লে অফ পর্যায়ের যোগ্যতা অর্জন করার বিপরীতে আজির খেলখনত জয়লাভের জড়িয়ে চেন্নাই সুপার কিংসে পয়েন্ট তালিকার চতুর্থ স্থানত উপনীত হওয়ার আপ্রাণ প্রয়াস চলাব। বাতৰি শেষ করার পূর্বে ঘাই ঘাই বাতৰিসমূহ পুনৰ এবাৰ। 16শ বিধানসভার প্রথমখন অধিবেশনের আজি প্রথম দিনা বিরোধী পক্ষের 24গৰাকী বিধায়ককে ধরে 126গৰাকী বিধায়কর শপথ গ্রহণ। নবনির্বাচিত অধ্যক্ষ রঞ্জিত কুমার দাসলৈ লোকসভার অধ্যক্ষ ওম বিৰলাৰ শুভেচ্ছা। কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গাডকারী ত্রিপুরা, অরুণাচল প্রদেশ আর সিকিমের রাষ্ট্রীয় ঘাইপথসমূহের গুণগত মান আর ব্যবস্থাপনার অগ্রগতির পর্যালোচনা। বড়ো মাধ্যমের ছাত্র ছাত্রীসকলের শীঘ্রে পাঠ্যপুথি যোগান ধরার দাবীরে সদৌ বড়ো ছাত্র সন্থার মুখ্যমন্ত্রীলৈ স্মারক পত্র প্রেরণ। আন্তঃরাষ্ট্রীয় চা দিবস উপলক্ষে আজি অসমতো বিভিন্ন কার্যসূচী আর IPL ক্রিকেট প্রতিযোগিতাত আজি গুজরাট টাইটান্স আর চেন্নাই সুপার কিংস মুখামুখি। আমার এতিয়ার বাতৰি ইমানে, পরবর্তী বাতৰি 7:10 বজাত শুনিবলৈ পাব।

প্রশ্ন করিলে মোক তোমার প্রাপ্য কি কোয়া, মনর দুয়ার মেলি নির্ভীক ভাবে কলো তোমার শক্তিখিনি দিয়া।

মহাকাশে দিলেম বিশাল দৃষ্টি, আর ধুমুহায় প্রচন্ড শক্তি, বজ্রই দিলে মোক উদাত্ত কণ্ঠ, আর দিলে সাহসর যুক্তি। বজ্রর কণ্ঠেরে ধুমুহার শক্তিরে গীত গায় কপাল দিগন্ত, দানবর সমাজত গ্রাম মানবরে গীত গুলি যার সচাকু শিক্ষিত।

0: কৰিলে নহয়,
1: অঁ
0: তাক ক্লাছত সৰহ নম্বৰ পোৱাৰ বাবে হিংসা কৰিলে নহয়, সি একোৱেই নাজানে, একোৱেই নাজানে। মাক দেউতাকবিলাকে তাক হিংসা কৰিলে, হিংসা নাই নাই নাই, মই ভাল হ'ম, ভাল হ'ম, মই ভাল ভাল ভাল ভাল ভাল।
1: আরে মা, তয় ভাল নহলেনো মই তোর বাবে অতখন কাণ্ড করে থাকু না? বিমান, ধুনিয়া ধুনিয়া মানু তয়,
0: ধুনিয়া ধুনিয়া,
1: ধুনিয়া মানু হো,
0: ধুনিয়া ধুনিয়া। স্কুলের সেই মানুজনীও বর ধুনিয়া, মোক কেতিয়াবা লগ পালে ইমান ভালকৈ কথা কয়, তাক আনিবলৈ কেতিয়াবা স্কুললৈ যাওঁ যে, ভাল কাপড় পিন্ধি আহে, ভালকৈ সাজি কাচি আহে, ওচৰলৈ আহিলে ধুনীয়া ধুনীয়া গুণায়, ধুনীয়া ধুনীয়া গুণায়। তাৰপাছত মোৰ ক্লাছ ছিক্সত পৰা ল'ৰাটো হিংসা, সি কি বুজিব, সি কি বুজিব, মই নুবুজো।
1: এইবোৰ কথা তই ইমানকৈ ভাবি নাথাকিবি,
0: ক'তো ভাবি থাকো, ক'তো ভাবি থাকো,
1: নাভাবিবি,
0: নিজে নিজে আহে হাতী অহাতি। মোৰ মনটো থাকে কবি পুলিত, হাতী মাতি আনো নেকি কিবা খাহি বুলি, নিজে আহে মনে মনে মুচৰি পেলাই সকলো।
1: প্রকাণ্ড দশাল ফলে ভগবান,
2: বিমান হাতির কাক খুঁটা মারি পড়ি।

0: মাটিয়ে খেতি নষ্ট করা চাবলে সরকারী মানুষ আছে।
1: বাইদেউ গাড়ি তাতে রাখক, তাতে এইফালে এইফালে নাহে নাহে নাহে নাহিব নাহিব।
2: তোমালোকৰ খেতি চাম বুলি আহিলোঁ, সুধি সুধি ওলাইছোঁ।
3: আপুনি ইয়াত ওলাবহি বুলি ভবাই নাছিলোঁ।
2: কিয়, বেয়া পাইছা? মই হাত বেয়া পাইছা নেকি?
3: পাইছোঁ, খবৰ এটা পোৱালে ভাল আছিল।
2: মন গ'ল হঠাৎ, গুচি আহিলোঁ।
3: সৌতো সৌতো মোৰ বহা এটা কোঠালি, তাতে সকলো। তালৈ যাবনে?
2: এ নাযাওঁ, খেতি চাম বোলা।
3: আহক আহক আহক আহক, এইখিনিৰ পৰা এইখিনিৰ পৰা মোৰ খেতি।
0: কিবা অলপ ব্যৱস্থা কৰ, চাহ তাহ। হ'ব দে হ'ব, মই গৈ আছো বাৰু।